মেশর কোর্স নাকে আচুনোস গা ডক্টর ক্রাউস লাগাতে দেখেস গাও দে তুসপ্যাং হুকুমাতি কানুনি মুশির ইয়াং খুয়াং দেনা ইনস অফ কোটাং নুক ব্যারেস্টারি লাসবেনুচুক গাং নুক ngasan ngari la serum strulbi kral serbi kwa discord la sorbana shante khayos ngarang na jos kwa thosluk syotbi goskyong chiga chani waksen korbi izin chemasal bainzre kozngin lakpanuk shok shok chek zbrisetans gangnuk nga sui changjik saps metpa chanla pista korbi izin salyotin ninga nam nam pista korba mingna ngas di shok shok bu khure drulbatin ইনাং গা গ্যাকচিগি কা নাং দি শুক শুক পু সুয়া স্তান মি রুকোসপে মাসো ডক্টর ক্রাউসেস নাং খুরি নাং ছরপা গাজি দ্রন পরচো সেকেস ইয়াং দের গ্যাপনা নাং চিরস্কেল ইয়াং নো থুদলুকস পু জাজের বা স্কেটেন চিসো নাং নাম তুস থবনা কোন থুক বাছাত বিন ইয়াং খুই স্ট্রোলি কা নাং খুঙে ফোনো নে নিয়াম বং মুস প্রচুন গাও দে তুস প্যাং জোহান্স বাগ ইয়াং নো মনা মিংগুইং চুক খুন এম মসপ্র ছাচাসপু নিফিয়া তুসুন নারী ইউলি ক্রিম সুস্ত্রুল বিফিয়া মনা রোচান ইয়ং খুং লোসেট চান স্পেরানিস নি লাসুন মনা সামোছা চুকস আমোৎপু প্রেসিডেন্ট স্ট্রিট স্ত্রংবুস এরদের লুং গংমা লুং গাম্বা ছাত পিন গে খারখোরলা প্রেসিডেন্ট ক্রোগারি খাংমাও থাচ খুয়ে নাংপু মৌমিক বিরচান চিকনা রচোস মেচু গাওনা এফ ইউ পোনি নাউন স্পেয়ানা এ নাং খাউন পাঞ্চিক বিরচান না রতম থাচু নাং ই কান্ডারিস খরিয়তপি স্মাক মিন থমানা তেওজিং ছাচু দি নাংপু হুকুমাতি ছোরা লসমি চিগি নাংখাং চিগিন চাপজারে